0: Akaswani Jajanpur Tuna Zinglam Daksa Gile Minit Som Ngangin Tokitanina Inspiring Songs Marhon Sia Lalun Sang Sungti Naka Ihom Late Ingay Tingo
1: Akaswani Jajanpur FM Megahat Zapat Puan Palian Tuka Hungin Su Inspiring Song Program Hun Ani Tuta Tuma Tingin La eung tlang num chu ral thum fam kim ti la ane hi la hi aphuk tu fam ta pu bung lin kung ane hi la yang dit na san tak chu tu lai christian hring nun ayang ena khovel in lum let dan hai ni sin la ni tin kho sak dan hai ni sin la ring tu hring nun hin amin ne thei tu ding tam takom ma mitam takom আমি চিম বই মেকা এই হ্রিং নুন হাই চেন খুম রিং না কং আমি হের কয় তা চুলেই চুন মুন তাকিন হি লা থু হি এহাই তু হিন রিং তু হা
2: হি হি এফ এম মেগাহার্স জালে পাখাত পয়েন্ট পালি আকাশবাণী চরজানপুর লুংথৌ নাহলা ইন্সপাইরিং সং প্রোগ্রাম আনি লুংথৌ নাহলা প্রোগ্রাম লাই লু হাই ইন্ট্রেং ইন চিপাই তু তা টুমা লুংথৌ নাহলা প্রোগ্রাম হিন ও কারামাই জেরুসালেম তি লা Reverend Evangeline Aiphok Blessed Choir Hain Thiemle Ngainum Taka Anisak Engai Tlang Dingani O Karam Ngai Jerusalem Ti Lahi Ring Tu Hai Ta Dinga Isu Na Bot Sai Mitli Tlang Na Lungai Na Le Tram Na Tanon Na Van Jerusalem Thar Ngai Na La Ani Hi Lhaphok Tu Hin A Mangai Lo The Ta Hai A Pa